শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 28 আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মধ্য জাপানের যে এলাকাগুলো প্রবল বর্ষণের মোকাবিলা করছে তাদের জন্য সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া এজেন্সি। বৃহস্পতিবার সকালে ইশিকাওয়া এবং তোইয়ামা জেলার 5টি পৌর এলাকার জন্য 5ম স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়। এই সতর্কতার আওতার মধ্যে রয়েছে ইশিকাওয়া জেলার হাকুই সিটি, শিকা টাউন, হোদাৎসু শিমিজু টাউন ও নাকানোতো টাউনের পাশাপাশি তোয়ামা জেলার হিমি সিটি। কর্তৃপক্ষ এই এলাকাগুলোর জনগণকে বন্যা ও ভূমিধস থেকে নিজেদের রক্ষা করার জন্য সম্ভাব্য সব কিছু করার আহ্বান জানাচ্ছে। এজেন্সির বায়ুমণ্ডল ও মহাসাগর বিভাগের হোসোমি তাকুইয়া বলেছেন, আমরা অভূতপূর্ব বৃষ্টিপাত হতে দেখছি, বিশেষ করে সম্ভাব্য প্লাবন এলাকায় যা 5ম স্তরের সতর্কতার অধীনে রয়েছে, সেখানে ইতোমধ্যেই দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা প্রবলভাবে রয়েছে। জীবন আসন্ন বিপদের মুখে, তাই অনুগ্রহ করে নিজেকে সুরক্ষিত রাখতে অবিলম্বে ব্যবস্থা নিন। এছাড়া ইশিকাওয়া, তোইয়ামা এবং নিগাতা জেলার কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কায় চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার এবং ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। হোকুরিকু অঞ্চলে শুক্রবার পর্যন্ত সবিরাম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ব্যাপক কাদার স্রোত এবং আকস্মিক বন্যা মোকাবিলার চেষ্টা চালাচ্ছে। সীমান্ত অঞ্চলের এই দুর্যোগে অন্তত 160 জন নিহত হয়েছেন। নেপালের মধ্যাঞ্চলে বুধবার একটি ভয়াবহ স্রোত আঘাত হানে। পুলিশ জানিয়েছে এতে 157 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 341 জন বিদেশি পর্যটক সহ 403 জন এখনও নিখোঁজ রয়েছেন। ওদিকে চীনের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানিয়েছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাৎসে শহরে কাদার স্রোতে অন্তত 3 জন নিহত হয়েছেন এবং 260 জন বিদেশি সহ 558 জন নিখোঁজ রয়েছেন। ইরান বলছে যে দেশটি ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ এবং মাইন অপসারণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে, তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে প্রণালীটি সম্পূর্ণরূপে মাইন মুক্ত করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার পর মঙ্গলবার ইরান এবং ওমান একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয় উভয় পক্ষই পারস্য উপসাগরের সীমান্তবর্তী আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ আলোচনা আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়েছে। দৃশ্যত ইরান যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই প্রণালীটির জন্য নতুন নিয়মকানুন প্রতিষ্ঠা করতে আগ্রহী। ইতোমধ্যে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে তাকে জানানো হয়েছে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সমস্ত মাইন অপসারণ করা হয়েছে বা নিষ্ক্রিয় করা হয়েছে। প্রেসিডেন্ট আরও লিখেছেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন মাইন স্থাপন করলে সেই জাহাজকে অবিলম্বে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প আরও জানান, স্পেস ফোর্সের মাধ্যমে আমরা প্রণালীর প্রতি ইঞ্চি জায়গার ওপর নজর রাখছি। তিনি লিখেছেন, মাইন পাতার ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান ও অন্যান্য দেশের বিশেষজ্ঞরা একটি সিম্পোজিয়ামে আগ্নেয়গিরির দুর্যোগের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত ইয়ামানাশি জেলার ফুজি ইয়োশিদা শহরে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। মধ্য ও দক্ষিণ আমেরিকার আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সহ প্রায় 170 জন এতে অংশ নেন। এই সমাবেশের আয়োজন করে জেলার মাউন্ট ফুজি রিসার্চ ইনস্টিটিউট সহ অন্যান্য কয়েকটি সংস্থা। মেক্সিকোর একজন গবেষক বলেছেন, 2000 সালে তার দেশে একবার অগ্নুৎপাতের সময় আগে থেকে সংকলন করে রাখা নিরাপদ স্থানে সরে যাওয়ার পথ, বিপদের ঝুঁকি থাকা এলাকার মানচিত্র এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে 40,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। কাগোশিমা শহরের সাকুরাজিমা আগ্নেয়গিরির দুর্যোগ প্রস্তুতি ইনস্টিটিউটের প্রধান লোকজনকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের পরিকল্পনাগুলো ব্যাখ্যা করেন। সেখানে সতর্কতার মাত্রা অনুযায়ী সরিয়ে নেওয়ার পথ, পরিবহনের মাধ্যম এবং অন্যান্য বিবরণ উল্লেখ করা হয়েছে। সাকুরাজিমায় আগ্নেয় কার্যকলাপ চলমান রয়েছে। তিনি এটি উল্লেখ করেন যে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে ওঠার পর থেকে ফুজি পর্বতসহ বহু আগ্নেয়গিরিতে আর অগ্নুৎপাত হয়নি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন ধরনের সিমুলেশন চালিয়ে সেই এলাকাগুলোকে চিহ্নিত করা যেখানে ভূকম্পন বৃদ্ধিসহ বিভিন্ন অস্বাভাবিকতা সম্ভাব্য অগ্নুৎপাতের সংকেত দিলেই নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য লোকজনকে সতর্ক থাকতে হবে। ইয়ামানাশি জেলার ইনস্টিটিউটের ইয়োশিমোতো মিৎসুহিরো উল্লেখ করেন যে ফুজি পর্বতে প্রায় 300 বছর অগ্নুৎপাত হয়নি। তিনি বলেন, জাপান ও অন্যান্য দেশে আগ্নেয়গিরি সম্পর্কে অর্জিত জ্ঞান ব্যবহার করে এই ইনস্টিটিউট দুর্যোগ প্রস্তুতিমূলক ব্যবস্থার প্রচার চালিয়ে যাবে। বিভিন্ন শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোর একটি জোট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভৌত মডেল তৈরির জন্য টোকিও হ্রদূরে একটি স্থাপনা খুলেছে। এই প্রযুক্তি এআই কে স্বয়ংক্রিয়ভাবে রোবট সহ অন্যান্য ধরনের যন্ত্রপাতির নিয়ন্ত্রণ নিতে সক্ষম করবে। এই জোটের অন্তর্ভুক্ত 5টি কোম্পানির মধ্যে রয়েছে ওসাকার একটি বাণিজ্য প্রতিষ্ঠান এবং টোকিওর একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি। তারা বুধবার চিবা জেলার ওই স্থাপনাটিতে গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেয় এবং কর্মীদের এআই চালিত হিউম্যানোয়েড রোবটকে প্রশিক্ষণ দেওয়ার দৃশ্য দেখায়। অংশীদার প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হল তাদের নিজ নিজ সংযোজন কারখানার জন্য ভৌত এআই তৈরি করা, যা শ্রমিক ঘাটতি পূরণে সাহায্য করবে। বলা হয়ে থাকে যে বিভিন্ন ব্যবসার মধ্যকার সহযোগিতা উন্নয়নের গতিবৃদ্ধি করতে পারে এবং এর সাথে জড়িত বিপুল ব্যয়ভার ভাগ করে দিতে পারে। জোটটি আশা করছে তারা চলতি অর্থবছরেই এআই চালিত রোবটগুলোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে পারবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।